0: Hello.
1: Hello.
0: Hello, good afternoon, ladies. Ki thawramda adombu taram nokchari.
1: Good afternoon, madam.
0: Good afternoon. Aigi khonjil se adumma khawna tabi ko. Oh,
1: tai tai madam.
0: Hoi hoi. Som gi minga madi life om takpiyo.
1: Oh, hoi madam. Kaino ne? Salam de gine.
0: Hoi.
1: Salam mama le gai de gi de ko.
0: Hoi ming dom tang ga na hai biu ba.
1: Indu ko ge madam.
0: Hoi Indu. Hoi, Hindu butaram nokjari karamba wakhal ol tong asi good afternoon ladies ki thorum da phongdok pi doise.
1: Hoi, da ai pokata ki no ne ba.
0: Phongdok pi.
1: Akoi ki thal boi ba ki nau ki se. Thal loi bi ba koi ki yong ni de ko pi da.
0: Hoi.
1: Na ye tapi ba pan da thal ye ta se ye koi ki thoro ki ba pan ba na pi bu di khara hok de ba ko.
0: ইন্দুনা ফোন পিরক মতুন হাইবতারে ইন্দুগি ইপুরোইব সুলাইবক থিব থৌদোকতা আদমক নং ক্রিদুনি হাইবদি অশোক আপ নংবদো কানানা সো অশোক পংজে নংনিং পোনতে আদুনা আসোই আঙামসে গাকথোকনাবগি দমকতা হাইবতারে মাদুগি দমকতা সানলোরিব সিংনা মরু ওইনা আইকোইগি মখোইসু মখোইগি ডোমেস্টিক অ্যানিমাল নি হাইতারে মাদুদগি কানাব মায়াম ম ফঙ্গিনি আইকোইসু কানাব ফঙ্গিনি তৌবদবু লম্বি চটনরিব লম্বি কি মপালদা হাইবদি জিদাই মদহে কিসে লাগা মাদুনা আপনব পিব হাইবসিদি মাসিদি ফতব্রা হাইন খঞ্জে মাদুনা লম্পাকতা ইন্দুনা হাইবিবগুম লম্পাকতা দুগ মফম চাব মফমদা কিবিরাগা মধু থামবিরগদি হাইডি মরা লেতব সা আমনি হাইবতারে সাদনদি কারিসু খংব নতে তৌবদবু মপুনা সাগি মপুদুনা সানগি মপুদুনা খংবিরগা মফম চানা কিবিরগদি ফজনা সেনবিরগদি মধুগি খুদং থিবদো ইন্দুগি গাসি থেংনবই ওয়ানি হায়েংদি সানবুদুগি সানগি মপুদুগি মরি মতা মহেক তো ওইবে আইকো আদুমক থেংনরকনি আসোয়াঙ্গাম হাইবসিদি তামবঙ্গম বনতবনিনা মধুদগি চেকসেল হৌসি হাইবনি কোইন্দুনা ফংদুক পিরিসে ইয়াম ফজাবো ওয়াফাম হয়
1: হয়
0: মানে মানে মানে আচুমে আদু হজিকসু কমদিগে নাইব্র ও কী কী পোটামগাদি ইনবিন হয় ইন্দু কল তৌবিরক্পা আদুগা ঙাসিগিদি খুদল তামজরিবেসে ইসমুমা খা তানা থাজর আগে হয় হয় ইয়াম নুঙাইজাই ইন্দু কল তৌবিরক্পা আদুগা ঙাসিগিদি খুদল তামজরিবেসে ইসমুমা খা তানা থাজর আগে ইয়ানি ইয়ানি হাইবিউ
1: মানে
0: ꯍꯣꯏ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯏꯟꯗꯨꯒꯨꯝꯕ ꯑꯗꯨꯒ ꯃꯔꯨꯞ ꯃꯄꯥꯡ ꯃꯌꯥꯝ ꯑꯃꯗ ꯇꯥꯕꯤꯔꯒ ꯑꯩꯈꯣꯏ ꯑꯀꯥꯁꯋꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯁꯦ ꯍꯧꯖꯤꯛ ꯐꯥꯎꯕ ꯃꯌꯥꯝꯒꯤ ꯁꯦꯕꯥ ꯇꯧꯗꯨꯅ ꯂꯩꯕ ꯉꯝꯖꯔꯤꯕꯅꯤ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯁꯨ ꯑꯅꯥ ꯑꯌꯦꯛ ꯌꯥꯎꯗꯕ ꯑꯗꯨꯒ ꯀꯨꯏꯅ ꯁꯥꯡꯅ ꯃꯌꯥꯝꯒꯤꯗꯃꯛꯇ ꯁꯦꯕꯥ ꯇꯧꯕ ꯉꯝꯕ ꯑꯣꯏꯖꯒꯦ ꯑꯗꯨꯒ ꯑꯗꯣꯝꯕꯨꯁꯨ ꯑꯅꯥ ꯑꯌꯦꯛ ꯌꯥꯎꯗꯕ ꯑꯗꯨꯒ ꯏꯄꯨꯔꯣꯏꯕꯁꯨ ꯅꯥꯕ ꯍꯛꯆꯥꯡ ꯊꯨꯅ ꯐꯒꯠꯄꯤꯕ ꯑꯣꯏꯁꯅꯨ ꯍꯥꯏꯕ ꯋꯥꯐꯝꯁꯦ ꯊꯝꯖꯔꯒ ꯏꯁꯩꯁꯤ ꯃꯈꯥ ꯇꯥꯅ ꯇꯥꯃꯤꯟꯅꯁꯤ
1: ꯍꯣꯏ
0: ꯍꯣꯏ ꯊꯥꯒꯠꯆꯔꯤ

ஆம்ப செய்தது নুজা সাইনো লাগতাকি না তুম লাইরাম ঘুরুগে নুজা সাইনো লাগতাকি না তুম লাইরাম ঘুরুগে ওই না পাইব সানাবুল ওই না পাইব সানাবুল ইয়াই দবু তাও হঙ্গে ওই না পাইব সানাবুল ওই না পাইব সানাবুল ইয়াই দবু তাও হঙ্গে লগ্ন রুগে আসিদি সান রুগে কুমাই তুম লগ্ন রুগে আসিদি সান রুগে কুমাই

খুদল গিয়ারই পইনে লৌখচারিবে সেইসিগি ফিল্ম থেংমন খ্রে থাবল সে সৈসকিব সিংদি সদানন্দ মদি রোসিবিনা ইসেসিগি সৈরেংবা রোমি মেটে মদি সৈরাংবা তোমবা থংজম খুদল তামজারি তামিনাসি।

লাইরেম বিগুম নিং থি যাবি পুক নিং হু না ফাজাবি মাইথং চুই যাইনারব সামলাং না ফজরব মাইথং হাইফেট কুমজালগা সজি মিতা না লো না মোমো নোকিবগি সক্তম দুদা হাইদি পুঙ্গাও গাউরে গাউহন বিরে নং না আঙাওপগ পাংকক ওইরে আইসে গাউরে নঙ্গোন্দা নুংশিবি নঙ্গোন্দা গাউরে

0: টানজে খেবে এসে এসে গেল না গুড ইভিনিং মণিপুর লান্ডক সব লইচারি আদম তাবির বাসে আকাশবাণী ইম্ফালগে এফ এম সঙ্গাই চ্যানেল নি হজিং নমিদাঙ্গি পৌ মাপন তারে মণিপুরি পাও তাবিরসি
1: আকাশবাণী ইম্ফাল মাইপম দিজমানি পাও পাজারি সিটিং আহম লাইব মণিপুর বিধান সভাগে মিফাম হয়েদ হওরগান হয়েং আহবনুমিত ওবিসি ওরে রিফারেন্স বিজনেস এডভাইজারি কমিটি রিপোর্ট ডিমান্ডস ফর সাপ্লিমেন্টারি গ্রান্টস লিসিংনি কুন্তরুক কুন্তরেটকে আহম তাঙ্কক পুথোপ সরকারকে বিল পুথোকান মতং আহমদ ওয়াং পাখুম আতই বিজনেস ডিমান্ডস ফর সাপ্লিমেন্টারি গ্রান্টস লিসিংনি কুন্তরুক কুন্তরেটকে আনিসুব তাঙ্কক পুথোকান থাকে তরেত নিথোকাব ওয়াং পাখুম আতই বিজনেস আহান তাঙ্ককে ডিমান্ডস ফর সাপ্লিমেন্টারি গ্রান্টস লিসিংনি কুন্তরুক কুন্তরেট পাস তৌনব খব সরকারকে বিল খব আতই এপ্রোপ্রিয়েশন বিল খুব পাস তৌনব হনগান মণিপুর ইউনিফাইড ট্রেড শপস এন্ড এস্টাবলিশমেন্টস লাইসেন্সিং রুল লিসিংনি কুন্তরুক দ্রাফ্ট রাজ্যের মন্ত্রী মন্ডল ফমি মিফাম আয়াব পিখ্রে বিল হয়েদি হগুদুর মণিপুর বিধান সভাগে মিফামে পুথোক্তনে খানগান মুখ্যমন্ত্রী ইউনাম খেমসা সভাপতি হয়েছে মুখ্যমন্ত্রী সেক্রেটরেট পাঠোকিব মন্ত্রী মন্ডল মিফাম মণিপুর শপস এন্ড এস্টাবলিশমেন্টস রেগুলেশন অফ এমপ্লয়মেন্ট এন্ড কন্ডিশন অফ সার্ভিস এক্ট লিসিংনি কুড়িমাথোই সেমদোক সাদোকপদ আয়াব পিখ্রে মণিপুর বন জেনেরল স্ট্রাইকিব তৌবিদি রাজ্যদ শান্তি হঞ্জলব হোনবদ মাম পূর্ণ হোনমিনে হাইন মুখ্যমন্ত্রী ইউনাম খেমসা আপিল তৈরি নই দিল্লি গৃহমন্ত্রী অমিত শাহ উনরুদ ইম্ফাল হলপদ মুখ্যমন্ত্রী ইম্ফাল নিদাই পঞ্চুথেক তম্বাল সংলেন বিজেপি প্রেজেন্ট এরসারদা দেবী ইউন এম এল এ দোল কয়াম ওখি থরমদ মুখ্যমন্ত্রী ইউনাম খেমসা হাই মণিপুর ফিবল কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ উনবাদাম তাইফদ মণিপুর মিকোক থিবী থাকবনি কেন্দ্রীয় বিজেপি লুব মণিপুর মামলন আপাম খি রাজ্যদ সরকার শান্তি তংু লাইতাব ফিবম পুরব লেপ লেতন হোনি মণিপুর ইরান রাজ্য সরকার কেন্দ্র সরকার আনিমক দরকার থাকুনা পুরব হোনগদি হাইন তোমান তোমানব লুপ মঙ্গ অল মণিপুর ইউনাইটেড ক্লাবস অর্গানাইজেশন অল মণিপুর উইমেন্স ভলন্টারি এসোসিয়েশন পৈরই লিমরোল মেরা পাইবি আপুর্ব মণিপুর কমিটি অন হিউম্যান রাইটস মণিপুর স্টুডেন্টস ফেডারেশন সরকার পুকলি চেরোল লুপ মঙ্গ আসাই মণিপুর খুন্দামিব কংলুপ খুদিমক লমন খুমনব ওখলন থাদোকদন ইং তপ্প তংু লাইতাব খুনাই জুলাই কুন্দি কুড়িমঙ্গ ফাউদ নিট পেপার লিক ওয়াথোক মি লিন খোজং চংসিব মাইরোসব এফআইআর হানোকব সুপ্রিম কোর্ট মি লিব খে হিরম মি লিনক থিজিন হুমজনবী থাকবই হইন কোর্ট আতিব থাকে জন্তর মন্তর খোজং চংসিব হিংসা থাকব চিপান হুমদ্রা হুমদক দিল্লি পুলিশ থিজিন হুমজনবী থাকবটি আদমি হাইন কোর্ট আসে দিল্লি পুলিশ খি নৌসু বেঙ্গল আনৌব সিভিক রুলস চব হে মাম তিনব মফমসিদ আমোদ আকাই লংথোপ মপান থাকবটি আমা আসই তৌসিনবক আকন থাকবেন ফাইন চিনব থেগান সজনবই হাইন লোখ্রব প্লাস্টিক বেগ সজনব মফম চাদ আমোদ আকাই লংথোপ সামগ্রপয়সু আকনব থাকি সোরগিদি নাকন্দ গাড়ি খামদন থাম্বই আইন ইয়াদব মৌদ গাড়ি খামজিনবদম ফাইন থিগান রাজ্য সরকার লোকলব খোথাই রাজ্যদিন সোর লু না থামনব ভাব তাহবেন থাক থরম রাজ্যদ আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপাল এফেয়ার্স ডিপার্টমেন্টদিনবরে ইন্ডিয়ান রেলওয়েস উত্তর প্রদেশ মোরাদাবাদ ডিভিজন নৌসুপ থ রেল সুমগনব কোটি চা হুমদ্রা কাইথোলে রেলওয়ে মন্ত্রালয় হাই খোথাই অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম সজনদ মফম রেল সেফটি ইনফ্রাস্ট্রাকচার ফগলহলগান अमर ओमदा इंडियन रेलवेज ना बिहार की समस्तीपुर डिवीजन की स्टेशन कुलमाथोई दा इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग संकनब लुपा को थी सनी कुथरोम दे कई थोकले कंप्यूटर बेस ओई बा सिस्टम मसिना सतोक जचन तौरीबा पैसेंजर सिंह ते हेन कुदुंग सहल लगनी पाउल इजरे
0: मखल मचिल की टोंगन टोंगन बर्थ हुरम सिंह दबी रसिया कसबनी फल की एफएम संगाई चैनल ने हौजी अमुक पुंफम से लाथोक चरी साहित्य की थौरम थौरम लाथोक पीरीबी खैरकम मीनाक्षी थौरम बुथोक पर राय चंद्र सिंह थाम दबी रसी